0: সকল সুন্দর মঞ্চ কান পীড়া বিকাশ কোয়াডার সামুদায়িক রেডিও বুদ্ধ আওয়াজ উনা নদী বিন্দু সামিরাজ
1: यति बेला साँझको छ बज्यो।